0: ระดกโลกต่างวัฒนธรรมโดยสวทเจียงใหม่สำนักงานประชาสัมพันธ์ที่3กรมประชาสัมพันธ์
1: ga korte nago lohumyao josado jiang langne nyani mo sopo socho yoana lowadu yomu josado la nyao nago lohumyao uta josado jiang langne nyani mlo me zapi lo de ho fuje de gadu he lwe ya me zapi po duo ma mue je pila nyangala le antasao ne choche iodine josado ni langne me HIV among ne zang ma bi nyo ye ga du ya ga bi yo kha me se de an che ho chi sho u ta la sa e me si nya je mo na so po so cho ti sung sung jam yo so po so cho khet nung chiang mai na ga jam yo nga sung nyi ye nga sung nga nga pa yo da mo de na ga ti ko jam yo nu ma na go na lu de na ga ti sum ni sum yoga nalu ga du mede
2: alo alo sobre ga ga
3: ayi ani ada khayao khosana ga ga ko sthani vithiyu krachai siang haem prathet thai jawat chiang mai phopan ne bk homona e only nya meje sthani vithiyu krachai siang haem prathet thai ho na ya sim gon bi o du ya lan te chong han la ha che ga po ja ga ne o du हो इस हनी गमाला ने गमों खगा गाई को न्याओ आई न्यो खोसना बिगे मोन्या ले नुमा ओना नागा मेलियो ने मे छोन्यांगा आई न्यो नागा ओ संबोना गोनी जम्यो गा सु निसी को जम्यो पो ये ले गा दे जाई थि बोना गोनी जम्यो वे नी नी ए को ये गा सी वे ले गा आई न्यो
4: 马泽哥娘，我是下一米啊！
5: 我不打架，
6: 我不吃饭，
5: 没松卡，
6: 包括
5: 鸟松，
6: 我读他妈。
5: สถานีวิทยุภาษาชาติพันธุ์แห่งเดียวในประเทศไทย
7: ทันสมัยเชื่อถือได
8: ้แล้วพบกันที่สวทเชียงใหม่ AM 1476 กิโลเฮิรตซ์